0: ইত্যাদি ব্যবহার করছন্তি। গোটে ইনফেকশন বা গোটে রোগীর যদি ব্যবহৃত ব্লেড আউ জন সুস্থ লোক ব্যবহার করিব, তাহলে সেই ব্লেড মাধ্যমে রক্ত মাধ্যমে জনে রোগী ঠারু আউ জন সুস্থ লোককে এই হেপাটাইটিস বি সি এবং ডি প্রবেশ করিব। বিভিন্ন প্রকার ভ্যাকসিন বাহারা, এই ভ্যাকসিন মাধ্যমে আপনার হেপাটাইটিস বি কু সম্পূর্ণ নিরাকরণ করে পারিবে। যদি জন মাঙ্কর হেপাটাইটিস বি থাকে, তাহলে যেতে পিলা তা পেটরে রুহে এবং পিলা জন্ম সময় যেহেতু মার রক্ত এবং পিলার রক্ত মিশি যায়, তেমন পিলাকে মধ্যে হেপাটাইটিস বি হওয়ার বহু চান্স রয়েছে। তেমন যার রক্ত পরীক্ষা আমি করবু, হেপাটাইটিস বি যদি থাকে তাহলে হেপাটাইটিস বি র চিকিৎসা করা আবশ্যক। যার হেপাটাইটিস বি জীবাণু শরীর ভিতরে না, সে টিকা মাধ্যমে সে হেপাটাইটিস বি কেবে হব না। সাধারণত তিনোটি টিকা দিয়া যায়। এই টিকা দেলে আপনার দেহরে হেপাটাইটিস বি র ভূতাণুর প্রতিরোধক শক্তি সৃষ্টি হব, যাফলে কি হেপাটাইটিস বি আপনার ভবিষ্যতে আক্রান্ত করে পারিব না। তেনু যদিও এটা এক ভয়ঙ্কর রোগ, কিন্তু এক টিকা মাধ্যমে হেপাটাইটিস বি র দূরীকরণ হয়ে পারিব। শ্রীরামচন্দ্র ভঞ্জ মেডিকাল কলেজের হেপাটোলজি বিভাগের বা লিভার বিভাগের হেপাটাইটিস বি ডিটেকশন, তার স্ক্রিনিং এবং তার টিকা সমস্ত ঔষধ মাগণে মিলুছি।
1: আমার স্বাস্থ্যে বিশ্ব হেপাটাইটিস দিবসর তাৎপর্য সম্পর্কে আলোচনা কলে ডাক্তার উমেশ চন্দ্র পাত্র। আকাশবাণী কটক সময় সকাল 7:15 শুনন্তু ওড়িয়ারে সংবাদ।
2: মলয়রঞ্জন মিশ্র মুখ্য সংবাদ। লোকসভায় আজ সার্বজনীন পরীক্ষা অন্যায় উপায় নিবারণ সংশোধন বিধেয়ক 2026 উপরে হব আলোচনা। প্রশ্নপত্র প্রঘট প্রসঙ্গ নিয়ে আন্দোলনের অংশগ্রহণ করে যুববর্গঙ্ক বিরুদ্ধে মামলা প্রত্যাহার নিয়ে বিহার ও আসাম সরকারঙ্ক নিষ্পত্তি। 2032 সুদ্ধা ভারতকে বিশ্ব খেলনা বাজারে 5% অংশ হাসল করা লক্ষ্য নিয়ে টাস্ক ফোর্স গঠন করিবে কেন্দ্র সরকার। রাজ্যগোষ্ঠী ক্রীড়া প্রতিযোগিতার পারা শটপুট বর্গরে ভারতর শর্মিলা ধনকড়ক স্বর্ণ এবং ওড়িশা সমেত 11টি রাজ্যের প্রবলর অতিপ্রবল বর্ষা হওয়া নিয়ে সতর্ক সূচনা জারি। লোকসভায় আজ সার্বজনীন পরীক্ষা অন্যায় উপায় নিবারণ সংশোধন বিধেয়ক 2026 উপরে আলোচনা হব। কার্মিক সাধারণ অভিযোগ ও পেনশন রাষ্ট্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল এই বিধেয়ককে গৃহরে আগত করেছিল। 2024 আইনের কতক সংশোধন নিয়ে এতে প্রস্তাব রয়েছে। নিট ইউজি প্রসঙ্গ নিয়ে প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করে যুববর্গঙ্ক বিরুদ্ধে মামলা তথা অন্যান্য আইনগত কার্যানুষ্ঠানকে প্রত্যাহার করা বিহার ও আসাম রাজ্য সরকার নিষ্পত্তি নিয়েছেন। বিহার রাজ্য গৃহ বিভাগ কহিছি, গত রবিবার সন্ধ্যা 6টা পূর্বর আন্দোলনকারী বিরুদ্ধে পঞ্জীকৃত হয়ে সমস্ত প্রকার অপরাধিক অভিযোগ এবং কারণ দর্শাও নোটিশ প্রত্যাহার করা প্রক্রিয়া আরম্ভ হব। এই সময়সীমা পূর্বর মামলায় জড়িত অভিযোগের অটক থাকা ব্যক্তিকে তুরন্ত মুক্ত করা যাব বলে গৃহ বিভাগ প্রতিশ্রুতি দিয়েছে। এপরিকি ভবিষ্যতের মধ্যে এনে কোনসি কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব না বলে রাজ্য গৃহ বিভাগ স্পষ্টোক্তি প্রদান করেছে। সেইভাবে আসাম গৃহ ও রাজনৈতিক বিভাগ অনুরূপ পদক্ষেপ সম্পর্কে সূচনা প্রদান করেছে। প্রতিবাদ সহ জড়িত পঞ্জীকৃত মামলায় 13 জনকে গিরফ করা যাইছে। তবে সেমানঙ্ক বিরুদ্ধে কোনসি আইনগত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব না বলে রাজ্য সরকার কহিছন্তি। এর প্রত্যাহার নেই তুরন্ত প্রক্রিয়া আরম্ভ করা যাবাকু নিষ্পত্তি হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল স্কাইরুট এরোস্পেসর পবন চন্দনা এবং নাগাভরত ডাকাঙ্ক সহ আলোচনা করিছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী মোদি এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছন্তি, বিক্রম একর সফলতা নিয়ে আলোচনা হয়েছে। এথিসহ অন্যান্য কতক প্রসঙ্গ নিয়ে মধ্যে মত বিনিময় হয়েছে শ্রী মোদি কহিছন্তি। স্কাইরুট এরোস্পেসর ভবিষ্যৎ যোজনা সম্পর্কে জাণিবা পরে শ্রী মোদি আনন্দ প্রকাশ করিছন্তি। সে কহিছন্তি, সেমানঙ্কর দক্ষতা, মহত্বাকাঙ্ক্ষা এবং সকারাত্মক চিন্তাধারা দেশের মহাকাশ ইকোসিস্টমর স্পন্দনশীল আত্মাকে প্রতিফলন করুছি। ভবিষ্যৎ কার্যযোজনা তথা অন্যান্য পদক্ষেপ নিয়ে শ্রী মোদি স্কাইরুট এরোস্পেস দলকে শুভকামনা জনাইছন্তি। জাতীয় গণতান্ত্রিক মেন্ট এনডিএর সংসদীয় দল

শ্রোতা বন্ধু, খেল খেল খেলি দ্বারা আমার শারীরিক, মানসিক এবং ব্যবহারিক তথা অন্যান্য ক্ষেত্রে আমি সক্রিয় রহিথাও। এহা ছড়া খেল দ্বারা ক্রীড়াবিদ মানে খেল জগতরে নিজের খেলকু নেই পরিচয় মধ্যে তৈরি করে পারুচন্তি এবং নিজ অঞ্চল তথা রাজ্য ও দেশর মধ্যে না রাখিবা সহিত স্বাবলম্বী হয়ে পারুচন্তি। তবে এই কথাকু সার্থক করিথিবা ভারতর প্রথম মহিলা সাইকেল চালিকা অর্জুন পুরস্কার প্রাপ্ত শ্রীমতী মিনতি মহাপাত্র, যাহাকু আজ আমি আমার কার্যক্রমে ভেটিবা ও জানিবা সাইকেল চালিকা রূপে কিপরি সে এই খেল জগতরে সুনাম অর্জন করে পারিছন্তি এবং সাইকেল চালিকা রূপে তাঙ্কর জীবনযাত্রা কিপরি রহিছি অনেক কিছু কথা জানিবা আজির আমার খেল জগত কার্যক্রমে। কিন্তু তা পূর্বর শুনি নেবা এই সুন্দর গীতটি। গীত পরে আজ আমি ভেটিবা আজির আমার অতিথিঙ্ক সহিত।